0: পর দিন মুখপত্র রকম তোমারই সাধনক নম্বর একিম করে সম্বন্ধে সূচনা আদরণীয় শ্রী আগ্রহী মহানুভাব হরু তপাইলে আপনো সৌয়ারি সাধনক বার্ষিক রূপমা বুঝাউনু পর্ণে সৌয়ারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেরণকা লাগে সম্বন্ধিত ইয়াকাত কার্যালয়মা গর কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ণ অগ্নি সৌয়ারি কর তথা বস্তুর একিম গর্ণ তথা কর বুঝায় পশে প্রাপ্ত হয়ে বিমা আপনি বুঝাইকে করকো রকম আপনি সৌয়ারী নম্বর একটি বর্ণ হন এসে সূচনা মারফত অনুরোধ করছ কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর মৌসুম সম্বন্ধী সহি সূচনা প্রাপ্ত করও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা লিমির তিনি করও মৌসুম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা লিমি করও প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটান সামূহিক প্রয়াস করও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বসত তুচ্ছ ঊর্জা প্রয়োগ বড়াও বাথরুম প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার করও বাথরুম সংরক্ষণ করও জীবন
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
0: বালবালিকালয় লাঘু ঔষধ দুরুপয়োগ করতে বসাও
1: লাঘু ঔষধ সামাজিক অপরাধ হো কুহু কসৈলে প্রয়োগ নগর বালবালিকালয় লাঘু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বালবালিকা সুসঙ্গতমা ধ্যান দি লাঘু ঔষধ বাট হুনে হানি র কানুনি পরিণাম বারে জানকারী দি বালবালিকা সঙ্গে নিয়মিত সংবাদ করতে গর বালবালিকালয় ঘরমা মায়া র সময় দিনে গর বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে গর বালবালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
0: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ তোয়ারি সাধনক ইঙ্গিন ত্রিপুরী সম্বন্ধে সূচনা
1: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনো সৌয়ারি সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সৌয়ারি সাধনক ইঞ্জিন র চেসিসক অবস্থা রুজু বা অন্য কুনে কয়েকফেট ভয় নভয়েক রুজু গরের মাত্র খরিদ বিক্রি করার লাগি এসেই সূচনা মারফত অনুরোধ করছ
0: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রী

চিননাকু সিন্দুর পথে দিকে ভাগো চুরাও চিননাকু সিন্দুর পথে দিকে ভাগো চুরাও সুন্দরগঞ্জ উঠিলা যে তোলা কো।